0: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাষ চাপক।
1: আওয়ার ভয়েস গেটস ইউ হার্ড এভরিওয়্যার।
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ কৰিবলৈ আৰু চৰকাৰী আঁচনিৰ বিষয়ে অৱগত কৰাবলৈ আমাৰ ফোন নম্বৰটি হৈছে
1: 6900453528।
0: আকাশবাণী গুৱাহাটী সর্বক্ষণ সর্বত্র।

রূপালী ঢৌ অনুষ্ঠানটির ইমানতে অন্ত পড়িল। এয়া আকাশবাণী গুৱাহাটীর প্ৰাগজ্যোতিপুর। এটা সময় পা 9:45 গৈছে। অন্ত পড়িল আজির প্রভাতী অধিবেশনেরও। দ্বিতীয় অধিবেশন মুকলি করা হব দিনের 11:30 বজাত। নমস্কাৰ।

0: জীবন আলীর যুগলবন্দী,
1: আমার এটি নতুন অনুষ্ঠান। জীবনের খলাবমাক মসৃণ করে নিজের দশজনকো অনুপ্রাণিত করা সফল দম্পতির কাহিনীর
0: জীবন আলীর যুগলবন্দী।
1: মাহর প্রথমটো দেওবারে নিশা 9:30 বজাত সাক্ষাৎ গ্রহণ আর প্রযোজনা সীমান্ত বার্মার।

সাধারণ মানুষের সাধারণ জীবনতো কত রকমের উত্থান পতন, কেতিয়াবা কিঞ্চিত প্রাপ্তিতেই ভুবন ভুলুয়া হাঁহি দেহা রায় যায়, আকো এচুল ব্যথাতেই যেন কান্ধত কটারি সিলিম সিগা আলায় আথনি। সমাজে যেন সাধারণভাবে কব আঁঠুয়ার তলর ম হয়ে মরণত শরণ দিয়ে উঠি পার লাগিলেও কি হব, অবশেষত কঁকালেই ভাঙিব।

করে এ করে বড় বড় মানুহে দোলা টোপনিয়ায় আমার হে ঘামবোৰ করে ঘরে অয় খকয় পাহাড়ত টিংটি উঠিত ভালকয় খুঁজতি মিলা আমার কাঁধর।

0: আকাশবাণীর বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাক চাপক
1: আওয়ার ভয়েস গেটস ইউ হার্ড এভরিওয়্যার
0: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ করবল আর সরকারি আসনির বিষয়ে অবগত করাবল আমার ফোন নম্বরটি হয়েছে
1: 6900453528
0: আকাশবাণী গুয়াহাটি সর্বক্ষণ সর্বত্র আপনার হইতে
2: প্রিয় শ্রোতা যুবাণীর নির্ধারিত সময় শেষ হয়ে অহার স্টুডিওর মজিয়ার মই ঝর্ণা ভরালে আজিলে ইমানতে বিদায় লৈছো নমস্কাৰ।

মনোরম সংগীতেরে বিশ্ববাসীক মনোরঞ্জন করা বিখ্যাত সংগীতকারর নাম মনলৈ আহিলেই আমি এআর রহমানের কথা প্রথমতেই লব লাগিব। বলিউডের লগতে তামিল, তেলেগু আদি ছবিতো নিজের সংগীতের যাদু বিয়পাইছে কণ্ঠশিল্পীগৰাকীয়ে। এখন সংগীতের পরিয়ালত জন্মগ্রহণ করেছিল রহমানে। শৈশবৰ পৰাই বাদ্যযন্ত্র বজোৱাত আগ্রহী আছিল রহমান। এআর রহমানের সংগীতের প্রতি থকা আগ্রহে তেওঁ জীবনের সঠিক পথ দেখায়। বিখ্যাত সংগীতজ্ঞ এম এস বিশ্বনাথন আর ইলায়ারাজার দলত কাম করেছিল রহমানে। লগতে লন্ডন মিউজিক্যাল কলেজের পৰাও আনুষ্ঠানিকভাবে সংগীতের শিক্ষা লাভ করেছিল। 1992 চনত মণিরত্নমর ছবি রোজার দ্বারা রহমানে প্রথমবারের সংগীত পরিচালকর পরিচয় লাভ করেছিল আর কেবাটাও বটার লগতে লাভ করেছিল শ্রোতার অপরিসীম মরম।